0: আরে পুরনো খাপে, কার চুল এলোমেলো, কেবা তাতে এলো গেল, কার চোখে কত জল, কেবা তা মাপে, হৃদয় কি জং ধরে পুরনো।
1: সিদ্ধার্থ Sid Sriram is an Indian Carnatic musician, music producer, playback singer. He's an R&B songwriter and has been working in the Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Marathi and English music industry. He regularly collaborates with his sister Pallavi Sriram, a Bharatanatyam dancer and music director. Let's listen to this melodious song sung by Sid Sriram.